নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। জীবন গঠনে স্বামীজির বাণী দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। যুব সমাজের সংগঠনী শক্তি প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, যারা জগতে সবচেয়ে বেশি সাহসী ও বরেণ্য, তাদের চিরদিনই বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া, অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করেন, সে কেবলমাত্র প্রবর্তক। যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে, তার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করেন, তারই প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, তোমরা সাহসী হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝতে পারছ, কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো, কোটি কোটি অনাহারে মারা যাচ্ছে মানুষ? শত শত শতাব্দী ধরে কোটি কোটি মানুষ অর্ধাসনে কাটাচ্ছে। অজ্ঞানতার কৃষ্ণমেঘ সমগ্র ভারতবর্ষকে আচ্ছন্ন করে রেখেছে। তাই ভাবি স্বদেশ হিতৈষীগণ, এগিয়ে এসো, জাগো, তোমরা

যুবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। ভারত সরকার যুবকদের ক্ষমতায়নের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করেছেন। 15 থেকে 29 বছর বয়সী তরুণদের নেতৃত্ব দান, দক্ষতা বৃদ্ধি এবং সমাজ সেবামূলক কাজের সুযোগ দেওয়া হয় এই প্রকল্পটিতে। এখানে রেজিস্ট্রেশন করলে বিভিন্ন ইন্টার্নশিপ, ভলেন্টিয়ারিং এবং দক্ষতা ট্রেনিং সম্পর্কে সরাসরি আপডেট পাওয়া যায়। এবার বলি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রসঙ্গে। ভারত সরকারের একটি বিশেষ প্রকল্প এটি, যার মাধ্যমে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের কোনো জামানত বা গ্যারেন্টি ছাড়াই ঋণ প্রদান করা হয়। ঋণের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী এই ঋণকে 3টি বা 4টি ভাগে ভাগ করা হয়েছে। শিশুদের নতুন ব্যবসা শুরু করার জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। কিশোরদের ব্যবসা প্রসারের জন্য 50,001 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তরুণদের প্রতিষ্ঠিত ব্যবসাকে আরও উন্নত করার জন্য 5,00,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং তরুণ প্লাস যারা আগে তরুণ বিভাগের ঋণ শোধ করেছেন তাদের জন্য ঋণের সময়সীমা 20,00,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। এটি একটি অকর্পোরেট এবং অকৃষি ক্ষুদ্র উদ্যোগের প্রয়োজনে ঋণ দেওয়া হয়, যেমন দোকানদার, ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট, ফল বা সবজি বিক্রেতাই কেবলমাত্র আবেদন করতে পারেন। নিকটস্থ বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদিতে শাখায় আবেদন করা যায়। সরাসরি উদ্যম মিত্রা পোর্টালে গিয়ে অনলাইনেও আবেদন করতে পারেন।

0: அப்படின்னு. এখন শুনুন বর্তমান প্রজন্ম ও আধুনিক শিক্ষা ব্যবস্থা এই প্রসঙ্গে একটি কথিকা। কথিকাটি শুনব পঙ্কজ কুমার সাহার কাছ থেকে।
1: স্কুল পড়াকালীন ছেলেমেয়েরা নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার সম্বন্ধে সচেতন। মা বাবারা ছেলেমেয়েদের মনে সে কথা প্রবেশ করিয়ে দেয় যে ভবিষ্যতে তাকে কি হতে হবে, আর এসবের মূলে হল আধুনিক শিক্ষা ব্যবস্থা। কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল কেরিয়ার গঠন। প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার তুলনাত্মক অধ্যয়ন করলে দেখা যায়, যেখানে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় প্রকৃত মানুষ গড়ার উপর জোর দেওয়া হতো, সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা কী করে ব্যক্তিকে উপার্জনশীল করে তোলা যায় তার উপর জোর দিচ্ছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। গুরুগৃহে থেকে বা আশ্রমগুলিতে আবাসিক শিক্ষা দেওয়া হতো, যেখানে আধুনিক শিক্ষা অনেক সহজসাধ্য এবং সময় নির্দিষ্ট। প্রাচীন শিক্ষা ব্যবস্থা যেখানে সম্পূর্ণভাবে গুরুমুখী ছিল, সেখানে আজকের শিক্ষা ব্যবস্থা অনেক বিস্তৃত মাধ্যমে প্রসারিত। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর থেকেই শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। আজ তা কম্পিউটারের যুগে ইবুকে এসে ঠেকেছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল সীমিত, যার প্রকাশ ঘটত এক নির্দিষ্ট শ্রেণী বিশেষের মধ্যে। আধুনিক শিক্ষা ব্যবস্থা সর্বসাধারণের জন্য, তাই এর ব্যাপকতার ফলে এর গুণগত মান ততটা সমৃদ্ধ নয়। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শ্রদ্ধা, অধ্যবসায় এবং সাধনার গুরুত্ব ছিল অপরিসীম। আধুনিক শিক্ষা ব্যবস্থায় তা নেই এ কথা বলবো না, তবে তার অপরিহার্যতা আজ আর নেই। প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতা ছিল, যেখানে গুরু বা শিক্ষকের ইচ্ছাই সব কিছু, তাকে কোনোভাবেই ম্যানিপুলেট করা যেত না। সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় এসবের অভাব বড্ড বেশি চোখে পড়ে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্ব বিকাশের পক্ষে আজ কতটা সহায়ক তা ভাবার সময় এসছে। শিক্ষার মূল উদ্দেশ্য হল বৌদ্ধিক বিকাশ ঘটানো, সংবেদনশীলতার জন্ম দেওয়া, আর সর্বোপরি আধ্যাত্মিক বিকাশ ঘটিয়ে ব্যক্তিকে আত্মপরিচয় করানো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কেবল বৌদ্ধিক বিকাশের উপর জোর দেওয়া হয়, অথচ কার্যক্ষেত্রে দেখা যায় তাও পুরোপুরি নয়। কারণ বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে বিষয়ের সম্পূর্ণ জ্ঞান হওয়া অনিবার্য, যা যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত, কিন্তু কেরিয়ার গঠনের উন্মাদনায় তা কেবল বেশি নম্বর প্রাপ্তি, সার্টিফিকেট অর্জন করা কিংবা যেন তেন প্রকারেণ চাকরি পাওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। দেশে বৈজ্ঞানিক, রিসার্চ স্কলার, শিক্ষাবিদের যথেষ্ট অভাব আছে, এর কারণ বৌদ্ধিক বিকাশও সঠিকভাবে না হওয়া। বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করার চেয়ে আজ যেটা খুব দরকারি তা হলো কোন পেশায় খুব কম সময়ে বেশি অর্থ উপার্জন করা যায়। ঠাকুর রামকৃষ্ণদেব তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে তার চালকলা বাঁধার বিদ্যের দরকার নেই, অর্থাৎ অর্থকরী বিদ্যা দিয়ে সে কী করবে। যখন প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা, নিজেকে জানা আর পরহিতে জীবন উৎসর্গ করা, সেখানে আজ মানুষের কাছে অর্থই দেবত্বের সম্মান পেয়েছে। তাই এ দেশে আজ সত্যেন্দ্রনাথ বোস, জগদীশচন্দ্র বোস, মেঘনাথ সাহা, সিভি রমন, রামানুজ আর একটা জন্মাচ্ছেন না। কারণ বিজ্ঞান চর্চায় নাম যশ থাকলেও অর্থ নেই সেভাবে, তাই মেধা আকৃষ্ট হয় না এ পথে। বিশ্বায়নের এ যুগে অভিভাবকগণ সুকৌশলে শিশু মনে এমন সব বিষয়ের প্রবেশ ঘটিয়ে দেয় যাতে ভবিষ্যতে তার সন্তানরা প্রচুর উপার্জন করতে পারে। শিশুরা যেন এক ধরনের গিনিপিগ, যাদের নিজের ইচ্ছা, স্বাতন্ত্র্যবোধ থাকতে নেই। কবিতার ভাষায় বলতে হচ্ছে, পিঠ বেঁকেছে বইয়ের ভারে, মন বেঁকে ভেঙেছে চাপে, শৈশবটা বাঁধা আছে একাকিত্বের মাঝে, আমায় নিয়ে স্বপ্ন কত বাবা মায়ের চোখে, আমার ইচ্ছের খবর বলো কেউ কখনো রাখে। সত্যি তো, শৈশব মনের খবর আমরা আর

ভবিষ্যতে যে তাকে ভালো কেরিয়ার গড়তে হবে, তাই যত শীঘ্র পারা যায়। ওসব করে সময় নষ্ট করার বোকামি আজ কোনো অভিভাবকই করতে চান না। বৌদ্ধিক বিকাশ ঘটানোর মধ্যে দিয়ে সংবেদনশীলতা হ্রাস করার যে ষড়যন্ত্র শৈশবে ঘটছে, তা শিশুকে কৈশোরে না থাকতে দিচ্ছে কিশোর আর না যৌবনে যুবক। বয়সের তুলনায় অকালপক্কতা অনেক সময় তার হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা হয়তো কেরিয়ার গঠনের উপযোগী, কিন্তু সেই শিক্ষা যদি মানুষের মনুষ্যত্বের বিকাশ না ঘটায়, তবে কেরিয়ার গঠনের পরও কি একটা মানুষ সত্যিকারের জীবনযাপনে সক্ষম হতে পারে? শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত চরিত্র গঠন, কারণ চরিত্রবান মানুষের পক্ষে কেরিয়ার গঠনে কোনো অসুবিধা হয় না। কিন্তু কেবল কেরিয়ার গঠন যদি শিক্ষার উদ্দেশ্য হয়, তবে মানুষ বিপথে যেতে পারে। সেক্ষেত্রে কোনটা উচিত কোনটা অনুচিত, এই ভেদ রেখাটা মানুষের মন থেকে মুছে যায়। বিবেকহীন মানুষ তখন সফলতা পাওয়ার জন্য যে কোনো পথ বেছে নেয়। নৈতিকতাটা উজ্জ্ব হয়ে থাকে। হৃদয়হীনতায় যে বুদ্ধির বিকাশ ঘটে, তা প্রায়শই অশান্তি, বিষাদ আর হতাশার জন্ম দেয়। নির্ভরতা, বিশ্বাস, আস্থা, প্রেম, ভালোবাসা, মানবীয় সম্বন্ধগুলি পোষণহীন হয়ে যন্ত্রবৎ মানুষের জন্ম দেয়। এরকম মানুষের দ্বারা গড়া একটা সমাজ, দেশ এবং সারা পৃথিবী তখন অন্তঃসার শূন্য একটা কঙ্কালে পরিণত হয়। আস্থার আভাস অনেকটা প্রকট। সামাজিক, রাজনৈতিক, ধার্মিক অস্থিরতা বা উন্মাদনা আজ যা সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করছে, তার মূলে হচ্ছে ভোগ সর্বস্ব শিক্ষা ব্যবস্থা, যার উদ্দেশ্য মানুষকে অর্থ ছাপানোর মেশিনে পরিণত করা। এক ভদ্রমহিলা দুঃখ করে বলছিলেন, ছেলে প্রতিষ্ঠিত, বিদেশে থাকে, অথচ মায়ের খোঁজ রাখে শুধু ফোনে। বছরে দুবছরে একবার হয়তো 10-15 দিনের জন্য দেশে ফেরে। ভদ্রমহিলার টাকা পয়সার অভাব নেই, অথচ এই বৃদ্ধ বয়সে তিনি একা। স্বামী মারা গেছেন বছর দুয়েক আগে, ছেলে দেখে না, ওনার পক্ষে বিদেশে গিয়ে থাকা সম্ভব না। অজ্ঞতা, এক বিরাট একাকিত্বে ডিপ্রেশনের শিকার হওয়া। আমি বললাম, আপনি ছেলের জন্য কি চেয়েছিলেন? ছেলে উচ্চশিক্ষিত হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, বিদেশে গিয়ে থাকুক, সমাজে 10 জনের একজন হোক, আপনি যা যা চেয়েছিলেন তাই হয়েছে, তবে অভিযোগ কেন? আপনি তো কোনো দিন চাননি যে ছেলে মানুষের মতো মানুষ হোক, দেশে থেকে আপনার এবং দেশের সেবা করুক, এখন অভিযোগ করে হবে কি? ছেলেরও নিজস্ব দায়বদ্ধতা আছে। এটা কোনো একটা মায়ের দুঃখ না, অনেক মা বাবারই এই অবস্থা। বিদেশের মতো এদেশেও বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা এখন অনেক বেড়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা মানুষকে স্বাতন্ত্র্য বোধ শিখিয়েছে, কিন্তু সবাইকে সাথে নিয়ে প্রকৃত স্বাধীনতা বোধ শেখায়নি। তাই যৌথ পরিবার ভেঙে গেছে, স্বার্থমগ্ন মানুষ শুধু নিজের কথা ভেবে নিউক্লিক হয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দের মতে, মাথায় কতগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বদ্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল, ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থকারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে, তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। মুখস্থ বিদ্যার চেয়ে বুঝে নেওয়াটা ভালো। মুখস্থ বিদ্যায় ভর করে আমরা পরীক্ষার তরি পার হতে চাই, কিন্তু কখনো কখনো সে তরি ডুবে যায়, অর্থাৎ পরীক্ষার পর আশানুরূপ ফল পাওয়া যায় না। হতাশায় আমরা অনেকে আমাদের মূল্যবান প্রাণগুলি অকালে বিসর্জিত করি। এখানে প্রকৃত শিক্ষার অভাব। যদি আমরা প্রকৃত শিক্ষা পেতাম, তাহলে হতাশায় হতাশ হতাম না, কারণ হতাশাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতাও প্রকৃত শিক্ষাই শেখায়। স্বামী বিবেকানন্দের মতে, মনুষ্যত্বের বিকাশ ঘটানোই শিক্ষার মুখ্য উদ্দেশ্য। তিনি বলেছেন, যে শিক্ষা সাধারণ ব্যক্তিকে জীবন সংগ্রামে পরিচালিত করতে সক্ষম করে না, যা মানুষের চরিত্রবল, পরহিত ভাবনা এবং সিংহের সমান সাহস না করে দিতে পারে, তা আবার শিক্ষা কি? যে শিক্ষার দ্বারা জীবনে নিজের পায়ে দাঁড়ানো যায়, তাই শিক্ষা। পরীক্ষায় নকল করে বেশি নম্বর পাওয়া বা কোথাও মূল পরীক্ষার্থীর

0: পরিবর্তে অন্য কারো পরীক্ষা দেওয়া বা পয়সা দিয়ে সার্টিফিকেট কেনা, এসব ব্যাপার আজ ঘটছে সর্বত্র। এর কারণ অনুসন্ধান করতে গেলে এমন অনেক তথ্য বেরিয়ে যায় যা শিক্ষা ব্যবস্থার মূলেই কুঠারাঘাত করে। বেশি নম্বর না পেলে ভালো কলেজে বা ইচ্ছে মতো বিষয় নিয়ে পড়া যায় না। কোনো কোনো বিষয়ের চাহিদা এত বেশি যে তার কাটমার্ক নির্ধারিত হয় 98%। 97% নম্বর পেয়েও যখন ভর্তি হওয়া যায় না, তখন স্বাভাবিকভাবে ছাত্র সমাজ নিজেকে অসফল ভেবে নিরাশ হয়ে পড়ে। কোথাও আবার ভর্তির জন্য প্রতিশত নম্বরে পয়েন্ট ধার্য আছে, কোথাও বা এক নির্দিষ্ট নম্বর না পেলে পরীক্ষায় বসাই যাবে না, চাকরি হবে না, কোথাও বা নম্বরের ভিত্তিতে নগদ স্কলারশিপের ব্যবস্থা আছে, প্রথম বিভাগে পাশ করলে এত, দ্বিতীয় বিভাগে পাশ করলে কিছু, তৃতীয় বিভাগে কিছু এবং শুধু পাশ করলে কিছু। অর্থপ্রাপ্তির এই রকম ফেরে শিক্ষার মূল উদ্দেশ্য থেকেই ছাত্র সমাজ এবং অভিভাবক দিকভ্রমিত হয়। অন্যদিকে শিক্ষার সাথে জড়িয়ে থাকা কিছু মানুষ এরই সুযোগ নিয়ে শিক্ষাকে পণ্য হিসাবে বিক্রি করে মুনাফা কামায়। বলতে দ্বিধা নেই, শিক্ষার আজ ব্যবসায়ীকরণ হয়েছে। সেখানে শিক্ষার মূল উদ্দেশ্য চরিত্র গঠন, নৈতিকতা, বৌদ্ধিক উন্নতি, সৎসাহস, ভালো ব্যক্তিত্ব সব কিছু পেছনে পড়ে থাকছে। সবশেষে বলি, আধুনিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই কেরিয়ার গঠনের সহায়ক হোক, কিন্তু তা কোনো মতেই যেন মনুষ্যত্ব বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। কারণ ভালো কেরিয়ার গঠন হলে বা আর্থিকভাবে সচ্ছল হলেই যে সুস্থ সবল জীবনযাপন করা যায় তা নয়, বরং এর বিপরীত মনুষ্যত্বের বিকাশ ঘটলে কেরিয়ার গড়ে তুলতে অসুবিধা হয় না। এতে বাড়তি পাওনা হিসেবে পাওয়া যায় সুখ শান্তি এবং নির্ভেজাল আনন্দ।
1: শুনলেন বর্তমান প্রজন্ম ও আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই প্রসঙ্গে একটি কথিকা। কথিকাটি আমরা শুনছিলাম পঙ্কজ কুমার সাহার কাছ থেকে।

তরুণ প্রজন্মের ব্যক্তিগত উন্নয়নের জন্য তাদের নিজস্ব আগ্রহ বা প্যাশনকেই গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। যৌবনকাল হলো নতুন কিছু করার সময়, নিজেকে নতুন করে গড়ার সময়। বর্তমানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয়, তরুণদের উচিত তাদের আগ্রহ অনুযায়ী কারিগরি বা ডিজিটাল দক্ষতাকে অর্জন করা। প্রযুক্তি যেমন কোডিং, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এসব করা, অপরদিকে সৃজনশীলতা যেমন ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং বা ফটোগ্রাফি এর সাথেও নিজেকে ব্যস্ত রাখতে হবে। তরুণ প্রজন্মের জন্য বলি যোগাযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল, অন্যের সাথে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের আইডিয়াকে উপস্থাপিত করতে পারা, এটাই হলো সাফল্যের প্রধান চাবিকাঠি। এটি আত্মবিশ্বাস বাড়াতে এবং পেশাদার জীবনে উন্নতি করতে সাহায্য করে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর আরও সবচেয়ে বড় কথা হলো অল্প বয়স থেকে একটু একটু করে টাকা জমানো বা বিনিয়োগ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এতে তাদের স্বাবলম্বী হতেও সাহায্য করে। এই বলেই রাখব বন্ধু আজকের অনুষ্ঠান। ঘড়ির কাঁটাও বলছে আজকে আমাকে বিদায় নিতে হবে। আজকের সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। নমস্কার, শুভরাত্রি।